0: फिल्म है प्यार किया तो डरना किया, रफ़ी साहब की आवाज़ में हम आपको सुनाए ये शानदार गीत। और ये गीत चला देखते हैं दनहा के रहने वाली, जी नहीं उतरख्त, उतरख्त के रहने वाली बेया जी के लिए। जी हाँ, उतरख्त के रहने वाली बेया जी के लिए शुभकामना के साथ एक शुभ रात्रि पेश करते हुए बेया जी, ये गीत आपके नाम पर हमने चलाए हैं। बेया जी आपको भी बहुत बहुत धन्यवाद। चलो देखते हैं लाइन पर कोई है। फोन हिंदुस्तानी रेडियो खुदनाफंद मुफराव मिला, हुई सिद में मुफराव मिला।
1: या खुद और
0: बस चले धीरे धीरे तुलक के दया से, ऊपर वाला के दया से चले है।
1: सब मोए
0: कैस, हाँ। कैसे भैया मंसूर?
1: अच्छा है या
0: वो तो नहाए धोई के बैठा लो, ये बेबाल शुरू हुई
1: या दस करो या
0: या एक सोख फराख भी आलमाल इधर
1: आप
0: या अच्छा का कर जाए
1: या निकसान तो दूँ
0: या मुफरा मुफरा बे या सॉरी मुफरा मिला बताओ कौन गाना मांगत रहे ले आज
1: सम फिल्म अनमोल कैदी नूर जहां एक तो सॉन्ग गवा है मोहब्बत।
0: अरे वाह क्या बात है, मिसाल गाना है
1: या?
0: अरे सोख फेवरेट लीड फॉर मी,
1: ik vind het zo mooi dat liedje.
0: Het is een heel mooi lied en het past toevallig bij haar stem.
1: Ja.
0: Op de manier
1: ja,
0: hoe ze dat heeft.
1: Ja.
0: Hoe ze Noor Jahan dit gaan gaan ze, ook dat betekent dat je pas ja pas, maar iwal extra in mijn oren, van aan de andere weet ik niet. In mijn oren bisal pas ook reek avaj per. Geweldig. Ja.
1: Nou, ik ga u nu niet langer ophouden.
0: Oh nee, geef niet. Maar mevrouw Mila, dankjewel.
1: Het is voor ons beiden.
0: Ja, ze hebben het gelezen. Ja, dat is het. Je hebt het gelezen.
1: Ja, ja, ja.
0: Nee.
1: Ik wens u een mooie avond en voor straks wel thuis.
0: Dankjewel, mevrouw Mila. Dankjewel.
1: En u ook bedankt.
0: Ja, ja, veel luisterplezier.
1: En de groetjes van ons.
0: Zeker weten, dankjewel. Oké. Okay. Dag. Je Mila ji, Utrecht, Gdinei. सूत्रमेयर मीला जी सूत्रमेयर के रहने वाली। तो चलो देखते हैं फान हिंदुस्तानी रेडियो खुदनाफंत मुफरव आशा हुए सित में तू
2: या हु तोर में तू
0: बस चले धीरे धीरे एक गुजा है खबल दख दंक यू ऑल दैट यू हैव कबल्ड मामा हे फोकल कबल्ड एंड अनशला हे फोकल कबल्ड एंड आशा जी हे फोकल कबल्ड
2: ja de hele familie
0: geweldig toch ja is toch mooi mooi geweldig
2: ja.
0: Mevrouw Asha zeg het maar, welk lied wilt u vanavond horen?
2: Zindagi pyar ka geet hai.
0: Zindagi pyar ka geet hai. Ik moet het een beetje netjes schrijven want Jozef is er niet aur hum hame liye kya hame nahi jaan paela zindagi pyar ka geet hai ja goed. Mevrouw Asha, betaal, koe dhalle hè? Gezegd of iets dergelijk?
2: Ja, wacht even.
0: Ja, geweldig.
2: Opgeschreven hoor.
0: Ja.
2: Leef niet in het verleden. Droom niet alleen over de toekomst, maar geniet van het moment van vandaag.
0: Nou, geweldig.
2: Ja.
0: Bizarra.
2: Ja,
0: nee, heel mooi. Ik wil naar zo'n leren jullie.
2: Ja.
0: Ik heb niet alles gehoord, maar dit had ik nooit gehoord. Geweldig.
2: Ja.
0: Heb je nog een tweede misschien? Zo niet de andere keer. Bewaar die voor volgende keer dan.
2: Ik heb er nog één.
0: Ja, go ahead. Vuur maar af.
2: Ja. Geluk zit niet in wat je hebt, maar in hoe je kijkt naar wat je hebt.
0: Ah, dit is inderdaad klopt. Perfect.
2: Ja.
0: Nee, heel mooi. Geweldig. Bizarra. Nee.
2: Ja, volgende keer ga ik weer wat zeggen.
0: Atang zo. Mevrouw Asha, dank je wel. Tuurlijk inderdaad, tuurlijk doen we bij hem. Hij zei het precies als het door mij.
2: Ja.
0: Maar ja, vandaag heeft ze weinig gelachen, omdat ze heeft mij net verteld.
2: Klopt, ja.
0: Heel veel sterkte over je mama.
2: Daarom heb ik het ook een liedje over het leven.
0: Oké, ja, dank je wel. Daarom heb ik mama vandaag.